0: শুনতু প্রত্যেক ডাকে চিন্তা করব ভুলটা কারোর রহিলা দেখব যদি নিজের কিছু বাপার ভুল অছি নিজে সাইলেন্ট রহি বাপা বুঝি পাব অথবা মা আছে তাকে বুঝাই পাব যদি নিজ পিলা আগর কৌশ অসুবিধা আছে আগে চিন্তা করব পিলা বুঝাই পাব যদি নিজ স্ত্রীর অছি বুঝব সব বুঝি সারি তা ভিতরে ভুল কোটি অছি দেখব ভুল জাঁলা পরে নিজে চুপ রহা যদি দরকার এটি চুপ রহব না যদি চুপ রহা দরকার নাই পিলা বুঝাব যার ভুল অছি না পিলে তুমি এটা কাহিঁ ভুল কল তোমার এটি চুপ রহা দরকার বুঝাই দিয়ে পাব
1: সবু ক্ষেত্রে তো চুপ রহবা উচিত নুহে তেমন চিন্তা করিকি নিজের মুহটা খোলিবা বেশি জরুরি
0: নিশ্চিত ম্যাম আজি গোটা মজা কলে মোর চৈতন্য ভাই মুনা ভাই না আমার গোটা ফোন করি ম্যাডাম গোটা কথা কহিলি সে হসিলে না বিরক্ত হলে বিরক্ত হলে নি হসিলে নি মু আসিলি দশ পৌঁছিলি মতো ফোন দিলে কে তোমার ভাই দিদা কোন কৌশলী শুণ কে কন কে না এইটা কহিলে মু কে দিও হসের তাকে উড়াই দিও তাকে হসরে হলো আমি দুজন যাক হসিলু বলে এমনি গোটা মজা কথা কহিলে তার যদি হাতে সে বিরক্ত হবে কোণ হব তেমন করে গোটা গোটা কথা সেমি থাকে ম্যাম ভাল কথাটা আমি খারাপ হয়ে পাই খারাপ কথাটা ভাল হয়ে পাই তেমন করে আমার নির্ভর করে আমি কোণ করিয়া
1: ঠিক আছে বহুত বহুত ধন্যবাদ আপনার মতামত পাই
0: নমস্কার ম্যাম রহিল
1: নমস্কার হ্যাঁ আমার প্রফুল্ল ভাই বি গোটে সুন্দর কথা কহিলে যে আমি নিজের আবশ্যকতা দেখি বা নিজের যা রয়েছে পরিস্থিতি পরিবেশর পরিস্থিতি কোণ রয়েছে আমি কোটি মুহ খোলিবা উচিত নয় সে বাবদরে চিন্তা করিকি টিকি মুহ খোলিবা কথা কিন্তু আজির প্রশ্ন রয়েছে যে আপন কো সমস্যাকে সমাধান করছেন কি সেই বিষয়ে নিজের অনুভব নিজের অনুভূতি শেয়ার করে পারবে নম্বর 06712303153 নেক্সট কল কি করছেন হ্যালো
2: হ্যালো
1: নমস্কার কি কোচন দি কোড কোচন দি
2: ম্যাডাম নমস্কার গুড ইভিনিং মু আলোক চন্দ্র জেনা জাইল কটকট কইতিলি
1: কার্যক্রম কো বহুত বহুত স্বাগত
2: ধন্যবাদ ম্যাডাম
1: কোন কহি বাজির টপিক বিষয় রে
2: মানু মাম বুধঙ্কর ওরে নিচি বাণী দিলা মৌন ব্রত পালন করিবা মানে বুদ্ধ শরণ গছাং সঙ্গম শরণ গছে সে বুধঙ্কর নীতি মানে সে মৌন ব্রত দ্বারা কোন মনে চুপ রইলে কোন হবে না আমার যেটা আকশন জন আকশন করছে আমার রিয়াকশনটা যদি চুপ রুয়ে আমি রহু তা সে তার ওভর রিয়াকশন কিছু আসে আকশন কিছু আসি ন থাকে ধর মনে জনকু কিছু খারাপ কথা মতো জন কুচি আর আমি কই যাও কহিয়া লোকটা বড় নু সহিয়া লোকটা বড় আউ প্রত্যেক কথার বি চুপ রে অসম্ভব কারণ গছকু গোলাপ গছে ভগবান অটা দিয়েছি সাপকু বিষ দিয়েছি মনে করতো মু গোটে নারী টাকে মো শারীরিক মানসিক স্তরে নির্যাতন চেষ্টা করছি কিন্তু চুপ রয়ে পারিব কি যেমিতি হলে মো কলি কলেজ নাটা মো ভিতরে কিছু ভোগী সম্ভব হয়েপারে কিন্তু ভগবান সম্বন্ধে রাগটা ব্রহ্মচন্দ্র আমি চুপ রহলে কোণ হুয়ে না রাগটা অধিকা গতি জীবন অধিকা জীবন আমি দুই ভাই আমার ভাই ভী তিনজন জানি আমি ভাই ভী তিনজন আমার ভিতরে কেতবে রাগ অছি কেতবে রুষা অছি অভিমান অছি এ চালুছি সব বলে
1: সেইটা গোটে ঘর ভিতরের সাধারণ জিনিস যেমতি
2: আমি নিজ ভিতরে বেড়ে বেড়ে এমতি মিশি যাও যে জন দেহ খারাপ হলে আমি সাঙ্গে সাঙ্গে সাঙ্গে সমস্ত রাগি পড়ু যে তার দেহ ভালো হব সেমতি পরিবার অছি কিন্তু ডিস্টর্বান্স ক্ষেত্রে কি হয় না পরিবার সেপারেট হয়ে যাচ্ছি জয়েন্ট ফ্যামিলি গোটে নিউক্লিয়ার ফ্যামিলি পড়াতে বহু নূয়া বউ আসি সব আসি যাতে জয়েন্ট নিউক্লিয়ার ফ্যামিলি চেষ্টা করেন বহু মানে বি চেষ্টা করতে একুটিয়া রহিবা পাই পিলাটা বাটে শুনা থাকবে বাইক দিয়েদেব কিন্তু যেত ম্যাডাম চুপ রই রই আস্তে আস্তে মু পাটি খোলিয়া চেষ্টা কলি রাইটিয়া কথা কইলি সম্বন্ধীকর মানে মু সত কথা রাইটিয়া কথা কইলি যে লোকঙ্কর ভুল ধরে মো ভুল ধরে লোকঙ্কর ভুল ধরে ঠিক
1: আছে আমি তো আপনার সবুঠার বড় সাং বোধে
2: আপনার ধন্যবাদ দেবি
1: দেখুন।

0: আচ্ছা আচ্ছা, বহুত বহুত ধন্যবাদ। আপনার যোড়ি হওয়ার চেষ্টা করছেন আর আজ যোড়ি হয়েছেন। তবে আজর প্রশ্ন রয়েছে যে আমি বেড়ে বেড়ে রাগি যাও, কিন্তু রাগি গলা পরে বেড়ে বেড়ে রাগি কি বহুত কিছু কহিবি দো, কিন্তু চুপ রহি কি আপনার কেবে কোনসি সমস্যার কোনসি প্রবলেম কো সলভ করিছেন কি?
1: এইটা যে দিদি কইলে বহুত ভাল টপিকটা রাখিছেন্তি। এই জিনিসটা হচ্ছে আমি এই দুই মাস হব এই জিনিসটা আমি অঙ্গলি ভেইছু। আমার গোটে সম্পর্ক ভিতরে সেমতি গোটে ইয়ে হয়েছি, আমি সবু শুনিলু সবু ইয়ে কলু, যেমতি লোকঙ্ক আগে পুরা বেজিত কলা ভাড়া করিলে, তথাপি আমি চুপ রহিকি সেটি সে জিনিস মানে সেঠু আমি আসিলু পুরা চুপ রহি সাইলেন্ট রহিকি আসিলু। তো তারপরে বি দিদি কোন কহি দিদি ছাড়ন্তু, সেথিপাই আমি পুরা আপনি যে কহিলে এটা
0: নিহতি ভাবে আমি গোটে জায়গায় যদি সবু জায়গায় তো চুপ রহি হব
1: নি দিদি, ভুল ন থাই কি মানে যে কোন দোষ ন করি কি দোষী হইছু, আমি সেটা দিদি বহুত বাজিছি, আমি জীবন কি বহুত বাজিছি।
0: নিহতি ভাবে আপনি মন দুঃখ করন্তু নি, তার সমাধান নিহতি ভাবে সময় করিব, অপেক্ষা করি থান্তু, মতে মনে রাখিতে নিহতি ভাবে মনে রাখিবে এই ধাড়িটি যে সময় নিহতি ভাবে সেই সমস্যার সমাধান করিব, আউ ডেরি হলে বি সেই সমস্যার সমাধান হব। যে কথা কহিবা বেলে আপনক আখিরু লুহ ঝরি আসুচি, সেই কথা ভাবি কি দিনে না দিনে আপনক ওঠরে হস খেলিব নিহতি ভাবে। বহুত বহুত ধন্যবাদ আমার সাথে জড়ি হলে, মন দুঃখ আদম করন্তু, নমস্কার। তবে দেখুন আমার ভৌণী জনক বহুত ইমোশনাল হয়ে গেলে, চুপ রয়েছে, হয়তো বহুত কষ্ট, বহুত বেশি কষ্ট হয়েছে, যেপাই কথা হওয়া ভিতরে আখিরু লুহ ঝরি আসুচি। তবে সমস্যার সমাধান করা সবুবেলে চুপ রহবা বহুত বেশি জরুরি হয়ে না থাকে, বেড়ে বেড়ে চুপ রহবা দরকার। তবে চুপ রহিকি যদি কোনসি সমস্যার সমাধান করেছেন তাহলে আমার সহ নিজের মত নিজের অনুভব কু শেয়ার করে পারবে। নম্বরটি হচ্ছে 0671230-3153। অলরেডি আমার সহ আর জন সাথী যোড়ি হয়েছেন। হ্যালো
2: দিদি নমস্কার।
0: নমস্কার, কি কোচেন তে কোড কোচেন তে?
2: মু কটক রু সালেপুর সাদারু গীতাঞ্জলি সিং কোচ।
0: কার্যক্রম কো বহুত বহুত স্বাগত।
2: আজ্ঞা দিদি নমস্কার।
0: কোন কইবে আজির টপিক বিষয়ে?
2: আজির টপিক বিষয়ে মু কইছি যে সমাধানটা চুপ রহাটা হি বেটার ভালো।
0: হুম হুম।
2: যারা কহুছেন দি আমি সেটি চুপচাপ রহিবাটা ভালো, কারণ বেশি যদি আমি কিছু কহিবা তাহলে ঝগড়াটা হবো আর বেশি।
0: নিহতি ভাবে আর সেইটু আসিবা পরে মন ভিতরে সেই কথা গুড় গুড় গুড় গুড় হয়ে চালিথিব।
2: আজ্ঞা
0: নিহতি ভাবে যদি কথা কু আমি যে জায়গায় চুপ রহিবা কথা যদি চুপ রহি আসি যাইছে সে কথা কু সেইটি যদি ছাড়ি দেই করি বি আসি পারুছে আউরি ভালো কথা।
2: আজ্ঞা দিদি এন সব কুহন্তি সবু ঘরে এন্তি ঝগড়া হুয়ে ভালমন্দ হুয়ে সবু ঘর ঘর ভিতরে সব পরিবার আছে।
0: নিহতি ভাবে
2: কিন্তু চুপ রহেটা হি ভালো সব শুনিকি ভগবান উপর ছাড় দিয়ে।
0: নিহতি ভাবে সময় সবুর সমাধান করে, কেবে বি সময় কাহাকু অধা বাটরে ছাড়িনি। নিহতি ভাবে আজি নহলে কালি, কালি নহলে দুই বর্ষ পরে সমস্যার সমাধান নিহতি ভাবে হুয়ে।
2: আজ্ঞা
0: বহুত বহুত ধন্যবাদ, আপনার যোড়ি হলে আমার সহ নিজের মনের কথা শেয়ার কলে, ধন্যবাদ। তবে চুপ রহিবা কথা হবা এসব তো এমতি চালিথিব। তবে আমার নম্বরটি হচ্ছে 0671230-3153। আপনি চাইলে নিজের মনের কথা শেয়ার করে পারিবে যে আপনি কেবে চুপ রহি কোনসি সমস্যার সমাধান করেছেন কি নিজ জীবনে। তবে আমার সহ আর জন সাথী যোড়ি হয়েছেন, দেখবা কে কল করেছেন কোন কোচেন। কলটি কটি যাই কোনসি অসুবিধা হেতু, তবে আমি নেক্সট কল নেওয়া অপেক্ষা করিবা। আপনি চুপ রহি যদি কোনসি সমস্যার সমাধান করেছেন নিহতি ভাবে আমার সহ শেয়ার করে পারিবে। আমার নম্বরটি হচ্ছে 0671230-3153। হ্যালো
3: হ্যালো
0: নমস্কার, কি কোচেন কোডু কোচেন? হ্যালো হ্যালো শুনি পারুছেন?
3: হ্যালো
0: নমস্কার, কি কোচেন কোডু কোচেন?
3: নমস্কার, কেমতে আছেন?
0: বহুত ভালো আছি, আপনি কেমতে
3: আছেন? মু বড়িয়া আছি, উর্মিলা ভাইরা কতলে সুদ সারিলো।
0: কার্যক্রমকে বহুত বহুত স্বাগত উর্মিলা ভৌণী।
3: থ্যাংক ইউ।
0: କଣ କହିବେ ଆଜିର ଟପିକ ବିଷୟରେ?

অসন্তি আপনার 100.4 আকাশবাণী এফএম রেনবো সাঙ্গের স্টুডিও ঘণ্টার সময় বর্তমানে 8:31 রেডিও সেপাখে আপনার সমস্ত রেডিও পাখে আপনার মিউজিকাল হমসফর বিশ্বজিৎ অছি আপনার সাঙ্গে আর্তমান সময় ইশারা দেখি কহিলা স্টার্ট করা পড়ব আপনার মর্নিং কু আধিক মেলোডিয়াস করা মর্নিং মেলোডি

মাথারে তার ছোট টেকিলি, হাতে কাঁচার ছুড়ি, পাদরে তার ঋণ ছুণ, সে ভারী প্রিয় নূপুরর ঝুড়ি। গাঁ দাণ্ডর সে সরল হস আজি বি প্রতিটি সঞ্জে মনে পড়ু যাও থাকে, সেই ঝিউটি মোর স্মৃতির সঞ্জে। ঝরণা পাণি পরি তার নির্মল মন, তা দেখারে হি দিনটি ভারী ভালরে ভালরে কটি যায়। নই তুঠকু সে যেবে আসে, হাতরে মাঠিয়া ঘিনি, তা চোরা চাহণীরে অটকি যায়, কাহিকি কে জানি এ সময় পুণি। কিছু ন কহিবি সে সবু কথা কহিদিয়ে, তা আখির লাজরে সে প্রেমর সংজ্ঞা দেই দিয়ে। গাঁ মঝিরে চান্দিনী, আও চান্দিনী পাখি ঝিউটিয়ে।

0: Welcome back again, Tune Karchin, the 100.4 Akashwani FM Rainbow. Dil se dil tak radio se pakhra apna mane pura excited hai ki achandi karana studio ghantar samay hi jai chi not hai. Dial in live chit chat ko start kari ba pahin samay dehi sari chi. Shara mane apnang manang ka sahi ta sidha salakha katha bartha kari ba ra sujag mili chi ba mate bartaman. Ebang apnang ka pakhru kitte badhya badhya sabu katha sunbiya ko mili ba karana achi achi gote itte interesting topic apna mane jani chandi sakala hai chi kuhutre jo mane suni thwe aji uchi internet ন্যাশনাল ডে অফ প্লে মানে খেলিবার দিন ছোট ছোট পিলামানক পাখরু যো খেলিবার অধিকার কু ছড়ে নিয়ে যাউচি তাকু মোটিভেট করিবা পাই বা সেই জিনিস কু অটকিবা পাই আজি সারা ওয়ার্ল্ড সেলিব্রেট করুচি ইন্টারন্যাশনাল ডে অফ প্লে আজির দিনরে সবু ছোট ছোট পিলামানক পাই খেল কেতে গুরুত্বপূর্ণ সমানক মানসিক স্বাস্থ্য কু এবং শারীরিক স্বাস্থ্যরে উন্নতি করিবা পাই খেলর ভূমিকা কেতে গুরুত্বপূর্ণ তারি উদ্দেশ্যকু বুঝিবা পাই তারি অর্থকু বুঝিবা পাই আজির দিনকু সেলিব্রেট করা যাউচি সারা বিশ্বরে তবে সেই রিলেটেড টপিক আপনমানক সহিত মু নেইকে আসিকি পৌঁছি যাইছি আপনমানক পাখরে 0671230 3153 নম্বর রে আপনা আজি কল করিবে আউ কহিবে যে পিলা দিনে আপন কো খেলা সবটু অধিক খেলুতিলে এবং বহুত অধিক খেলুতিলে ভারি ভালো পাউতিলে এবং বর্তমান আপন খেলা খেলি করুচন্তি না সময় পাউনান্তি খেলিবা পাই নিজকু ফিট রাখিবা পাই বর্তমান খেলা খেলি করিবার সুযোগ পাউচন্তি বা অভ্যাস কু জারি রাখিচন্তি কি পিলা দিনকর কথা কইবে আর বর্তমানর কথা কইবে কল করিবে আমাকু 0671230 3153 নম্বর এই খেলার শব্দটি শুনলে মানে বর্তমান পিলা মানকর মোবাইল স্ক্রিন রে সব বিভিন্ন প্রকার খেলার কথা মনে পড়ি যায় কিন্তু যেতবেলে মনে পকান্তু সেই সময় কথা সূর্য উদয় হবার অস্ত হবা যায় জীবনর সবুঠারু বড় লক্ষ্য থিলা খেলিবা সেই খেল কথা আজি আমি কথা হবা 0671230 3153 নম্বর আমাকে কল করি কি আপন মানে কহিবে যে ছোটবেলে পিলা দিনে আপন সবুঠু অধিক কোউ খেলকু খেলিবা পাই পছন্দ করুতিলে এবং বর্তমান কোন আপন খেলা খেলি করুচন্তি জারি রাখিচন্তি নিজকু ফিট রাখিবা পাই খেলার এই অভ্যাস আজি যেছি ফার্স্ট কল দেখিবা কি করুচন্তি কোঠু করুচন্তি আর কোন কহুচন্তি তাঙ্কর খেলার হ্যাবিট বিষয়রে নমস্কার গুড মর্নিং কি কোথিলে কোঠু কোথিলে
1: অশোক পণ্ডা মধুপাটনা কটক
0: অশোক ভাই নমস্কার কেমতি অছন্তি আপন
1: বহুত ভালো আছি ভাবুচি আপন বি ভালো আছিবে
0: নিহাতি ভাবরে মু ভালো রে আছি অশোক ভাই ছোটবেলে কো খেল অধিক খেলুতিলে আর বর্তমান খেলা খেলি করিবার সুযোগ পাউচন্তি না নাই
1: আউটডোর গেম হিসাবরে মু খেলুতলি কবাডি খেলুতলি
0: আচ্ছা
1: আর কাচ্চো গুল্লি রে খেলুতলি আর ইনডোর গেম রে মোর বেশি ফেভারিট ছিল লুডু রে যে সাপ সিঁড়ি খেল না সেটা ছিল মোর বেশি ফেভারিট
0: আচ্ছা
1: ইনডোর গেম রে লুডু রে সাপ সিঁড়ি খেল বটে থাকে
0: আগে আগে আগে
1: সেইটা মোর বহুত ফেভারিট ছিল
0: আপনকৰ টু কো পুরা বঢ়িয়া পড়ুথু তালে
1: আয়া
0: মু কইলি তাদৰে টু কো পড়িলে ইয়ে না
1: হ্যাঁ
0: বাস টু
1: ঠিক কথা কইলে
0: তাদৰে আপনকৰ টু কো বঢ়িয়া তালে পড়ুথু কবাডি খেলার কথা কহিলে ভাই আর বর্তমান খেলিবার সুযোগ মিলুচি কেবে কেবে ইচ্ছা হয়ে টিকে বর্তমান খেলিবা পাই আউ
1: নাই আজ্ঞা বর্তমান সে সুযোগ নাই কি সে সময় নাই সে পরিস্থিতি নাই সব বদলে যাইছি
0: হ্যাঁ
1: তেমন পিলাবেলার যে স্মৃতি আপনার মনে পকাইলে পিলাবেল কথা আর বর্তমানে আকাশ পাতাল তফাৎ
0: আজ্ঞা ভাই কোন কইবে আজিকালির পিলা মানে যে মানে টিকে মোবাইল স্ক্রিন এবং ডিজিটাল গেম প্রতি আকৃষ্ট হয়ে যাইছন্তি সেমানকু আপন কোন কইয়া কো চাইবে
1: সেতিপাই কি গোটা পদ কইবি
0: আজ্ঞা
1: বাপা মা সুকর্মরে পুত্র পুত্রী হন্তি সুখী
0: আজ্ঞা
1: বাপা মা মানকর সেমানে হলে পিলামানে হলে পিলামানকর বোধ শক্তি নাই
0: আজ্ঞা আজ্ঞা
1: পিলামানকু বাপা মা নেইকি আউটডোর গেম ছাড়িয়া কথা খেলিয়া

100.4 আকাশবাণী এফএম রেনবো মিউজিক্যাল হম সফর বিশ্বজিৎ অছি আপনমানক সঙ্গে রেনবো এসএমএস রে আপনমানক ফরমাইস রে সিলসিলা জারি রহিছি আপন মানে আমাকু মেসেজ করুছন্তি আপনক ফরমাইস রে গীত শুনিবা পাই আমার নম্বর হচ্ছে 09495963210 আমাকু হোয়াটসঅ্যাপ মাধ্যমে রে আপনমানক রিকোয়েস্ট পঠাইবা পাই চাহুতলে নম্বর হচ্ছে 8895254200 দেখিবা পরবর্তী রিকোয়েস্টটি কাহার আসিছি কো গীত শুনিবা পাই চাহুছন্তি কি মেসেজ করছন্তি হোয়াটসঅ্যাপ রে আমাকু মেসেজ করছন্তি আদিত্য প্রিয়ম বিজয় স্যার নুয়াবজার কটকরু ডেডিকেট করছন্তি গোটি বিউটিফুল ট্র্যাক ফ্রম দ মুভি বরফি পাপনক কণ্ঠরে কিউ এবং সবু শ্রোতা বন্ধু মানুষ শুভ সকাল জনাইছন্তি মতে মধ্যে শুভ সকাল জনাইছন্তি সমস্ত ডেডিকেট করছন্তি আপনক মধ্যে ভেরি গুড মর্নিং আপনকর অনুরোধ রে এই বিউটিফুল ট্র্যাকটি নিশ্চয় প্লে করদবু আউ গোটে সুন্দর অনুরোধ করছন্তি ये मैसेज किए हैं हमको व्हाट्सएप में हीरामणि वर्मा पारस मणि वर्मा पुष्पेंद्र मणि वर्मा नोखेलाल वर्मा भाटापारा छत्तीसगढ़ से और सुनना चाहते हैं गद्दर कथा ये चित्र का ये सुंदर सा गाना मुसाफिर जाने वाला जरूर आपके लिए प्ले कर देंगे ये वाला गाना स्टे ट्यून्ड ए बैक टू बैक दुईटी ब्यूटीफुल ट्रैक सहित आपण माने मध्य शीघ्र शीघ्र आपण को मनपसंद गीत शुणिबा पई मेसेज कर दियंतु आउ कहु तांतु दिल से दिल तक